0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাহিঁ। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: নারী মহল।

0: पार्लियामेंट्री डेमोक्रेसी में ओपोजिशन पार्टी डिस्कशन के लिए डिमांड करते हैं और सरकार जवाब देते हैं। यहाँ तो सरकार खुद ही कह रहे हैं कि हम डिस्कशन करेंगे, जवाब देंगे, और ओपोजिशन जवाब सुनना नहीं चाहते और भाग रहे हैं। ऐसा परिस्थिति आप कल्पना कर सकते हैं? लोकतंत्र के लिए ठीक नहीं है।
1: জাতীয় সমবায় বিকাশ নিগম সংশোধন বিল 2026 আজ রাজ্যসভায় অনুমোদিত হওয়ার পরে সংসদরে গৃহীত হয়েছে। পূর্ব লোকসভা এই বিলকে পারিত করেছে। জাতীয় সমবায় বিকাশ নিগম আইন 1962 অধিক সংশোধন করা হচ্ছে সমবায় রাষ্ট্রমন্ত্রী মুরলধর মোহল দ্বারা আগত এই বিলর মুখ্য উদ্দেশ্য। আজি গৃহরে এই বিল উপরে চালিথিবা আলোচনার উত্তর দিয়ে শ্রী মোহল কইছন্তি, এই বিল মাধ্যমে দেশব্যাপী কৃষকমানক আর্থিক সশক্তিকরণকু অধিক সুদৃঢ় করা যাই পারিব। দেশরে সমবায় ক্ষেত্রে এক সংগঠিত তথা নিরন্তর বিকাশ লাগি এই বিল মাধ্যমে আর্থিক সহায়তা যোগাই দিয়া যাব। 1963 মশায় স্থাপিত হয়েছে জাতীয় সমবায় বিকাশ নিগমকু 2014 পর্যন্ত পূর্ব সরকারমানক অমলরে মাত্র 45,000 কোটি টাকা প্রদান করা যাইতিবা বেলে গত 12 বর্ষ মধ্যে নরেন্দ্র মোদীক নেতৃত্বাধীন কেন্দ্র সরকার প্রায় 4,00,000 কোটি টাকা আর্থিক সহায়তা যোগাই দিয়েছেন বলে শ্রী মোহল কইছন্তি। সমবায় ক্ষেত্র লাগি এক স্বতন্ত্র মন্ত্রণালয় স্থাপনের 5 বর্ষ মধ্যে নিয়াযাইতিবা বিভিন্ন উন্নতিমূলক যোজনা উপরে আলোকপাত করে শ্রী মোহল কইছন্তি।
2: सहकारिता मंत्रालय के स्थापना के बाद माननीय उपसभापति महोदय पिछले 5 वर्षों में कई महत्वपूर्ण निर्णय लिए गए। लगभग 3,000 करोड़ रुपए की लागत से देश की 80,000 पैक्स को कंप्यूटराइजेशन किया जा रहा है। हमारे छोटे छोटे गांव के पैक्स को सक्षम बनाने के लिए पैक्स के मॉडल बायलॉज बना दिए गए और मुझे खुशी है कि देश के सभी राज्यों ने इस मॉडल बायलॉज को एडॉप्ट किया।
1: ভারতের প্রায় 440 মহাকাশ জ্ঞানকৌশল স্টার্টআপ পঞ্জীকৃত হয়েছে বলে কেন্দ্রমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং লোকসভায় সূচনা দিয়েছেন। এ সম্পর্কিত এক প্রশ্নর লিখিত উত্তরে শ্রী সিং কইছেন, ভারতীয় জাতীয় মহাকাশ প্রোৎসাহন এবং প্রাধিকরণ বাউন্টি বেসরকারী সংগঠনকে বিভিন্ন মহাকাশ জনিত কার্যক্রম জারি রাখা লাগি 113 অনুমতিপত্র প্রদান করেছেন। সেমধ্যে 18 স্টার্টআপ রয়েছে সে কইছেন। এই ক্ষেত্রকে অধিক সুসংহত করা লাগি এপর্যন্ত 118 বৈষয়িক জ্ঞানকৌশল হস্তান্তর চুক্তিনামা কার্যকরী করা যাইছে বলে ডক্টর সিং সূচনা দিয়েছেন। দেশে প্রথম পর্যায়ে জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা দক্ষতা পদক্ষেপ মাধ্যমে 60,253 পঞ্জীকরণ করা যাইছে। আজ লোকসভায় অন্য এক প্রশ্নর লিখিত উত্তরে সূচনা প্রসারণ রাষ্ট্রমন্ত্রী ডক্টর এল মুরগান এই সূচনা দিয়েছেন, মোট 4,620 জন প্রথম পর্যায়ের 2 মডুল এবং 552 জন সমস্ত 4 যাক মডুল সম্পূর্ণ করেছেন বলে সে কইছেন। 2047 সুদ্ধা ভারতর 30 ট্রিলিয়ন ডলার অর্থব্যবস্থা দৃষ্টিকোণ মাধ্যমে ব্যবসায়িক কার্যকলাপ লাগি প্রমুখ সুযোগ সৃষ্টি হয়ে পড়ব বলে বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল কইছন্তি। আজি নয়াদিল্লিঠারে ভারতীয় ব্যাপারী মহোৎসব 2026র উদ্ঘাটনী সমারোহে উদ্বোধন দিয়ে সে এই মত ব্যক্ত করেছেন। বর্তমান দেশের প্রায় 4 ট্রিলিয়ন ডলার অর্থব্যবস্থা মাধ্যমে 2047 সুদ্ধা লক্ষ্য পূরণ দিগরে ভারত অগ্রগতি করুছি বলে শ্রী গোয়েল কইছন্তি।
3: भारत में उभरती हुई ताकत आज पूरी दुनिया देख रही है। पूरी दुनिया भारत के साथ व्यापारिक संबंध बढ़ाना चाहती है। पूरी दुनिया के ध्यान में आ गया है कि ये 4 ट्रिलियन डॉलर की आज की इकोनॉमी 2047 में जब हम 100 वर्ष आजादी के बनाएंगे तब ये 30 ट्रिलियन डॉलर की इकोनॉमी कम से कम बन जाने वाली।
1: বাণিজ্য কারবার ক্ষেত্রে সরকার পক্ষ নিয়া বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ উপরে আলোকপাত করে সে কইছন্তি, গত 4 বর্ষ মধ্যে প্রায় 38 বিকশিত দেশ সহিত ভারত মুক্ত বাণিজ্য চুক্তিনামা স্বাক্ষর করেছে। সেইভাবে 9 মুক্ত বাণিজ্য চুক্তিনামা মাধ্যমে ভারতীয় শিল্প সংস্থা এবং ব্যবসায়িক গোষ্ঠীঙ্ লাগি বজার উন্মুক্ত রয়েছে। গতবর্ষ ভারতর বস্তু ও সেবা রপ্তানি এক রেকর্ড স্তর 863 ট্রিলিয়ন ডলারে পৌঁছিছে। এতদ্ব্যতীত গত 6 বর্ষ মধ্যে রপ্তানি পরিমাণের প্রায় 73% অভিবৃদ্ধি ঘটিছে বলে শ্রী গোয়েল কইছন্তি। হরিয়ালি অমাবস্যা অবসরে আজ দেশব্যাপী 50,000 ঊর্ধ্ব চারা রোপণ করা যাইছে বলে কেন্দ্র কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ বিকাশ মন্ত্রী শিবরাজ সিং চৌহান সূচনা দিয়েছেন। আজ নয়াদিল্লিঠারে আয়োজিত এক কার্যক্রমে উদ্বোধন দিয়ে সে কইছন্তি, বিকাশ মিত্র পরিবার সহিত মিলিত সহযোগে আয়োজিত এই অভিযান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্কর এক পেড মা কে নাম পদক্ষেপ দ্বারা অধিক গতিশীল হয়েছে। হরিয়ালি অমাবস্যা কেবল এক ধার্মিক উৎসব নুহে বরং প্রকৃতি প্রতি নিজের কৃতজ্ঞতা প্রদর্শন করিবার এক সুযোগ বলে।

0: এই জনে উঠিছি,
1: উঠো,
0: তারা বি হসুছি,
1: ও হসু না,
0: ফুল বি ফুটিছি,
1: ফুটো,
0: রাতে বি নাচুছি,
1: নাচো।

0: গাড়া
1: কুম্ভা বিভিন্ন প্রকার কুম্ভা আছে না,
0: চুরলু বি
1: আচ্ছা।
2: এই হচ্ছে সেই কুম্ভা, শাড়পত্রে তৈরি এস্কিমো মানক ঘর পরি গোলাকার। কুম্ভার পরিধি 50 ফুট, মঝির উচ্চতা 5 ফুট এবং 3 ফুট উচ্চর দ্বারটিয়ে। এইটি সেমানে গুরুণ্ডি গুরুণ্ডি ভিতরক পশন্তি। মু ঠিক কহিল তো সাহুবাবু? স্বাতির কিন্তু আহুরি জানিবাকু ইচ্ছা।
1: সে কুম্ভাটির গঠনকু শাড়পত্রে সে ডাল এবং পত্রের এপরি ভাবে করে যদ্বারা কি বর্ষা দিনে তা ভিতরে পানি পশে নি, শীত দিনে অপেক্ষাকৃত তা ভিতরে রহিবাকু গরম লাগে এবং খরা দিনে অধিকা তাঙ্কু অপেক্ষাকৃত থাকা লাগে।
3: তেমনি ভীষণ বর্ষা তোফান হুয়ে সেতবে সে কুম্ভারে পানি পশে না, বর্ষা খুব বর্ষা তোফান হল
0: উড়িখিনি
3: পশ যায় উড়ি নিয়ে চালি যায়। সেত কুয়ার যাও তুমি সব
0: এই গঙ্গারে আসুছি মেলাগারে এ পিঠাগারে
1: সেমিতি জোরসরে বর্ষা হলে তো আমার ঘর উড়ে নিয়ে যাচ্ছে, কিন্তু অপেক্ষাকৃত ভাবে সে ঘরটি এমনি ভাগে করে থাকে যে শীত গ্রীষ্ম এবং বর্ষার তা মানুষকে রক্ষা করে থাকে। আর সেই গোটিয়ে ঘরে তাঁকর সব আসবাসপত্র সহিত ছেলি কুকুড়া মানিষ এবং বর্ষা দিনে সেই ঘর ভিতরে সে রোষেই করে পারে, সে ঘরটি এপরি ঘরে তৈরি হয়ে
3: না। তুমি কম কাম করছো তোমার এটি পক্ষে
0: শিকা শিকা পোঘা দৌড়ি পড়ই সেরকম
3: সেটা কোথায় করো?
0: শিয়াড়ি দৌড়া তুমি
3: শিয়াড়ি লটা যে জায়গায় থাকে তুমি সেই জায়গায় কুম্ভা পকা যেত শিয়াড়ি লটা সরি যাব সে জায়গার সে জায়গা ছাড়ি দেব
0: আহরি দূসরে যাব দূসরে জায়গায়।
4: এই মানে প্রকৃতির প্রকৃত মানুষ, পিলাটি দিনর নিজকে নিজে গড়ুচন্তি এই বিরাট প্রকৃতি পাই।
2: আস সেটি সে স্ত্রী লোকটি কোন কহুচি শুনিবা।
3: তোমা না কোন?
5: আমি বুধবারে।
3: হুম
5: বুধবারে
0: বিলবাড়ি
3: কাম শিখিছ সব কোন কোন বিলবাড়ি কাম কর?
5: এই গাঁরে
3: কোন কাম করছ?
5: এই হুড়ু গাহেত করব।
3: কত টাকা মজুরি পাও?
5: মজুরি 5 পয়লা ধান।
3: আও পয়সা?
5: পয়সা 20 টাকা
3: বাস, আও কিছু নাই।
5: আও কিছু নাই।
4: আচ্ছা ত্রিলোচন বাবু, আপন তো কহুচন্তি এমানে যাযাবর, ইমানক সামাজিক জীবনরে বা পারিবারিক জীবনরে আও কোন কিছু বিশেষত্ব আছে?
1: গোটে মাঙ্কেড়িয়া তন্ডারে কুম্ভা যে পশি থাকে তার পরিবর্তন বা তন্ডা বদলাইবার মুখ্য কারণ হচ্ছে তন্ডার অর্থ হল যে গোটিয়ে গাঁরে কতোটি কুম্ভা পশি থাকে তাকে সে মাঙ্কেড়িয়া মানে গ্রাম নকি তন্ডা কম, কিন্তু সাধারণত দেখা যায় যে 8-10 গোটে মাঙ্কেড়িয়া ঘর গোটে জায়গায় যাই বসতি পত্রকুড়িয়া করতে এবং তাকে তন্ডা কুহতি, এবং সেই যে জায়গায় সে মুখ্যত যে সেই গোটিয়ে জায়গায় তন্ডা করতে বা কুম্ভা বসাতে সেই কুম্ভার বসাইবার মুখ্যত 3টা জিনিস সে দেখতে, পাখে পাঁড়ির সুবিধা থাকবে, তাঙ্কর জঙ্গল পাখে থাকবে যে জঙ্গলের কি মাঙ্কড় মিলুব এবং শিয়াড়ি লটা প্রচুর পরিমাণের মিলুব, আর পাখে গোটে হাট থাকবে আদিবাসী সাপ্তাহিক হাট থাকবে যে সে জঙ্গল জঙ্গলর যাই সে শিয়াড়ি লটা আনবে এবং মাঙ্কড় মারি তা শিকার করে খাইবে, শিয়াড়ি লটার সে দৌড়ি প্রস্তুত করবে, দৌড়ি শিকা পোঘা করিকি স্থানীয় মার্কেট সে বিকি বা স্থানীয় কৃষক মানুষ সে বিকিবে, তেমন মার্কেট জঙ্গলর র মেটেরিয়ালস এক পাইলা যেত সেই জায়গার সরি যায় এবং গোটিয়ে নির্দিষ্ট জায়গার মার্কেটর ডিমান্ড সরি যায়, শিয়াড়ি লটার লোক কৃষিজাত দৌড়ি কৃষির যে কাম করা যে দৌড়ি ছেলে পখা কি গাই পখা করা লোকের নির্দিষ্ট চাহিদা রয়েছে তাঠু অধিকা চাহিদা নাই, যেত দেখবে যে সে চাহিদাটা কমি যাচ্ছে এবং পাখর জঙ্গলর শিয়াড়ি লটা সরি যাচ্ছে এবং মাঙ্কড় বি ডিস্টর্ব হয়ে গেলে ধরা দেউ না, সে জায়গাকে পরিত্যাগ করি আউ গোটে জায়গাকে সেমতি যেটি ঝরণা থাকবে পাখে জঙ্গল থাকবে এবং হাট বা মা এই শিকা দৌড়া চাহিদা থাকবে সেইটি সে বসতি।
2: ডক্টর দাস, এ সম্পর্কে আপনার নৃতত্ব বিজ্ঞান কোন কুচি?
6: প্রকৃতরে বিরহর মানে হচ্ছেন ওড়িশার খালি নুহে, ওড়িশা বিহার বঙ্গলা আর মধ্যপ্রদেশ এই 4টি স্টেট্র এমানে গোটে আদিম অধিবাসী এবং এই আদিম অধিবাসী মানে অত্যন্ত কষ্টরে দিন কাটি থাকে এবং যা যাবর ভাই মানে চলি থাকে এবং এমানকর আউ গোটি গোষ্ঠী হচ্ছেন যেমন কি স্থির ভাবে গোটি জায়গায় রহন্তি, তেমন সেমানকু কোহা যায় জাঘি, আউ যেমন বুলন্তি যা যাবর ভাই তাঙ্কু উথলু বলি কোহা যায়। এই এই যে বিরহর মানে আমি এটি পাখে দেখুছন্তি এমান হচ্ছেন উথলু শ্রেণীয় এবং এমানে সবুবেলে গোটি জায়গার আউ গোটি জায়গাকে স্থান পরিবর্তন করন্তি, এই মানে গোটে নির্দিষ্ট অর্থনীতিকে অবলম্বন করে চলন্তি। ପ୍ରାୟ ଯେଉଁଠି ରହନ୍ତି କୃଷକ ଗାଁ ପାଖରେ ରହନ୍ତି ଏବଂ ଜଙ୍ଗଲ ପାଖ ହୋଇଥିବ ଆଉ କୃଷକର ଗାଁ ପାଖ ବି ହୋଇଥିବ ଏବଂ କୃଷକ ବନ୍ଧୁମାନଙ୍କ ସାଙ୍ଗରେ ଏମାନଙ୍କର